আকার হাইটস বাদুরা নাগপুর সে আফ হ্যায় বৈশালী শিলেশ গোবিন্দ কর সুইট গোবিন্দ কর মিসেস মিস দাবনী গোবিন্দ কর আর প্রিন্স একাংশ গোবিন্দ কর আপ সবকে ফরমাইশ পর কার্যক্রম কা আগলা নগমা আই সুনতে হ্যায় ফিল্ম জালদি টেপ সে অলকা ইয়াদমি কি আওয়াজ মে ইস গীত কি গীতকার হ্যায় সমীর তথা সঙ্গীতকার হ্যায় আনন্দ রাজ আনন্দ।